শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকের অনুষ্ঠানে চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাব, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির সপ্তম পর্ব। সম্প্রতি প্রয়াত হয়েছেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মানোয়ার। তাঁর স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করব। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: বাংলাদেশের গুণী চিত্রশিল্পী মুস্তাফা মানোয়ার গত 29 জুন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
1: মুস্তাফা মানোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশন সহ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশের শিল্পকলায় পাপেট প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন মুস্তাফা মানোয়ার। তার সৃষ্ট পাপেট চরিত্র পারুল বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দ্বিতীয় সাব গেমসের প্রতীকী মাস্কট মিশুক তার পরিকল্পনা ও নকশায় নির্মিত হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনে নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সৃজনশীল প্রতিভার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের সাংস্কৃতিক বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি 21 পদক লাভ করেন।
0: মুস্তাফা মানোয়ার তৎকালীন পাকিস্তান টেলিভিশনে কর্মরত অবস্থায় 1967 সালে জাপান ভ্রমণ করেন এবং NHK থেকে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে 2013 সালে তিনি আবারও জাপানে আসেন। এ সময় NHK বাংলা সার্ভিসে তিনি একটি সাক্ষাৎকার প্রদান করেন।
1: আমাদের তৎকালীন সহকর্মী কামরুল ইসলাম সেই সাক্ষাৎকারে জানতে চান, দ্বিতীয়বার জাপান ভ্রমণে এসে জাপানের কোনো পরিবর্তন তিনি দেখছেন কিনা। জবাবে মুস্তাফা মানোয়ার জাপানি জাতিসত্তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বাঙালি জাতির সাথে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। প্রিয় বন্ধু, চলুন মুস্তাফা মানোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2013 সালের 11 জুলাই NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিস থেকে প্রচারিত তার বক্তব্যের অংশবিশেষ শুনি।
2: আসলে জাপানের মূল যে চরিত্রগত যে বৈশিষ্ট্য সেটা বোধহয় পরিবর্তন হয়নি। মানবিক যে বিকাশ যেটা একটা জাতির চরিত্র সেটা কিন্তু একই রয়েছে। একটি কথা অবশ্যই বলতে হয়, রবীন্দ্রনাথ জাপানে ছিলেন এবং তিনি লিখেছিলেন অসাধারণ একটি কথা, জাপানিজদের মন চোখে চোখে ভরা আর বাঙালির মন সুরে সুরে ভরা। চোখে চোখে ভরা মানে যা আমি দেখব সেটা সুন্দর হতেই হবে। সে পাথর দিয়েও যে গার্ডেন হতে পারে, রক গার্ডেন এবং ফুল গাছের মতো যে এটা সুন্দর, এটা তো দেখা। একটা বাগান, একটা গাছ, একটা জঙ্গলকেও এরা সাজিয়ে রাখতে জানে। আর আমাদের আমাদের হয়তো একেবারে বিধ্বস্ত কোনো একটি স্থান কিংবা একটি নৌকো ভাঙা কিংবা যাই হোক আমরা দেখি না কেন, সেটা দেখি না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, কিন্তু গান গেয়ে ফেলেছে ভাঙা নৌকায় চড়ে। সারাক্ষণ আমি আমার চোখে দেখা যে বাস্তবতা সেটাকে আমরা মনে ধরি না। আমাদের মন আরও শৈল্পিক জায়গায় বিচরণ করে, সেখান থেকে আমরা গান গেয়ে উঠি, কবিতা বলে উঠি, আমরা মনে মনে সুরে ভরা।
0: শুনছিলেন বাংলাদেশের গুণী চিত্রশিল্পী মুস্তাফা মানোয়ারের বক্তব্যের অংশবিশেষ। আচ্ছা হাসান ভাই, মুস্তাফা মানোয়ারের জন্ম এবং তিনি কোথায় লেখাপড়া করেছেন?
1: দিদি, মুস্তাফা মানোয়ারের জন্ম 1 সেপ্টেম্বর 1935 খ্রিস্টাব্দে মাগুরা জেলার শ্রীপুরে তার নানা বাড়িতে, আর পড়াশোনার হাতেখড়ি কলকাতার শিশু বিদ্যাপীঠে। তিনি কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।
0: আজ NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের পক্ষ থেকে মুস্তাফা মানোয়ারের স্মৃতির প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 8ই মার্চের রবিবার সরি আসরটি আমরা সাজিয়েছিলাম বেশ কিছু চিঠি ও কমেন্ট দিয়ে। ছিল আরও নানা কিছু, যার মধ্যে ছিল প্রখ্যাত সাহিত্যিক শঙ্করের স্মৃতিতে নিবেদিত একটি শ্রদ্ধাঞ্জলিও। আসরটি শুনে আকবর হায়দার কিরণ ফেসবুকে লিখেছেন,
1: প্রয়াত কিংবদন্তি লেখক শঙ্করের স্মৃতিতে নিবেদিত আপনাদের শ্রদ্ধার্ঘটি খুব ভালো লেগেছে। ছোটবেলায় তার বই এপার বাংলা ওপার বাংলা পড়ে রেডিও জাপানের বাংলা বিভাগের জালাল আহমেদের কথা কোনোদিন ভুলতে পারেনি। একবার শঙ্করের নিউ ইয়র্ক সফরের সময় তার সাথে এ বিষয়ে অনেক কথা হয়েছিল। জ্যাকসন হাইটসে শঙ্কর দাদা ও বৌদির সাথে সময় কাটিয়েছি এবং হাঁটতে হাঁটতে অনেক গল্প করেছি। কিংবদন্তি লেখক শঙ্কর চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
0: সুন্দর একটি স্মৃতিচারণা লিখে পাঠানোর জন্য বন্ধুকে ধন্যবাদ জানাই। এই আসর প্রসঙ্গে মেহেদি হাসান মামুন লিখেছেন, পর্বটি খুব ভালো লেগেছে। ভালো লাগার কথা জানিয়েছেন সাইফুল ইসলাম, দীপক চক্রবর্তী দীপক, নূর আলম, ফারুক মোঘল এবং বিহারের দীপক কুমার দাসও। দেবাশিস গোপ লিখেছেন, শঙ্করের আসল নামটা আবার মনে করিয়ে দিল কথামালা। হ্যাঁ, মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি সারা জীবন তারুণ্যের প্রতীক ছিলেন। পরিবেশনাটি খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠান প্রসঙ্গে পূর্ব বর্ধমানের নাগেরপাড়া হটুদেবান থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন, আমার মেইলের উত্তর পেয়ে খুশি হলাম। বেশ অনেক চিঠি ও ফেসবুক কমেন্ট পড়া হয়েছে।
1: দিদি, এই চিঠিতে কিন্তু শ্রোতাবন্ধুর একটি অনুযোগ রয়েছে, অনুষ্ঠান নিয়ে নয়, অন্য কারণে। আপনি যে এবছরের গোড়ার দিকে ভারতে গিয়েছিলেন, অনুষ্ঠানের মাধ্যমে সে কথা জানতে পেরে শ্রোতাবন্ধু অভিমান করে লিখেছেন, আপনার সাথে তাঁর এবং অন্য শ্রোতাদের দেখা হলো না, সেটি খুবই দুঃখের বিষয়। চিঠিতে এই অভিমান কিন্তু বেশ পরিষ্কারভাবেই ব্যক্ত করেছেন।
0: বন্ধুরা দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, এটা আমার সৌভাগ্য বলতে হবে। তো মতামতের জন্য বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকের আসন নিয়েও লিখবেন।
1: এবারে কাঞ্জি কুইজ। 23 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছিল। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
3: রাজিও দে থ্যাংকি ও হোব কিকিমাস্তা, রাজিও দে থ্যাংকি ও হো কিকিমাস্তা।
1: এই বাক্যে বলা হচ্ছে, আমি রেডিওতে আবহাওয়ার পূর্বাভাস শুনেছি।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথমটি অর্থাৎ লাল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
3: থ্যাংকি, থ্যাংকি।
0: কাঞ্জির অর্থ হল আবহাওয়া।
1: এই কুইজের দ্বিতীয় কাঞ্জি অর্থাৎ নীল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
3: ডেংকি,
1: আর
3: ডেংকি
1: কাঞ্জির অর্থ হচ্ছে বিদ্যুৎ। তাহলে বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 23 এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন দেবাশিস গোপ এবং টিয়া আশরাফ। দুই বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 16 জন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়েছে সুগারু শামিসেন শীর্ষস্থানের লক্ষ্যে দুই বোন শীর্ষক একটি ক্লিপ। জাপানে সুগারু শামিসেনের শব্দ ঐতিহ্যের প্রতিধ্বনি করে। এর গভীর সুর সারা বিশ্বের অনুরাগীদের আকৃষ্ট করে থাকে। মে মাসে 200 জনেরও বেশি শামিসেন বাদক বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই প্রতিবেদনে আমরা দুই কিশোরী বোনকে তুলে ধরেছি যারা শামিসেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন।
0: দৈর্ঘ্যে এই ভিডিও ক্লিপ 3 মিনিটের একটু বেশি। সাধারণত ক্লিপের যা দৈর্ঘ্য হয় তার চেয়ে কিছুটা বড়। তবু দেখার পর আমার মনে হয়েছে, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল?
1: হ্যাঁ দিদি, এটা তো খুবই স্বাভাবিক, কোনো কিছু খুব ভালো লাগলে তাই তো হয়।
0: ঠিক বলেছেন আপনি আসান ভাই, ক্লিপটি আমার দারুণ ভালো লেগেছে। দুই বোনের মধ্যে একজনের বাদনশৈলীতে শক্তির ঝংকার, আরেক বোনের বাদনশৈলীতে সূক্ষ্ম সুরের নৈপুণ্য। ওরা যেন একে অন্যের পরিপূরক। ক্লিপটি শেষ হওয়ার পর ছোট বোনের বলা কয়েকটি কথা মনে প্রতিধ্বনিত হচ্ছিল, এটি বাজানোও আনন্দদায়ক, শোনাও আনন্দদায়ক, এটি সকলের জন্য আনন্দ ও সুখ বয়ে আনে, শামিসেন বাদ্যযন্ত্র প্রসঙ্গে বলছিলেন তিনি।
1: তাহলে বন্ধুরা, এই ক্লিপটি আশা করছি মিস করবেন না, খুবই সুন্দর ক্লিপ, অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এদিকে 23 জুন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ যার শিরোনাম, চিবা পার্কে ফুটেছে প্রাচীন পদ্মফুল। প্রাচীন ভূতত্ত্বীয় স্তর থেকে পাওয়া বীজ দিয়ে জন্মানো ওগা পদ্মফুল বর্তমানে চিবা শহরের একটি পার্কে পূর্ণরূপে ফুটেছে।
0: হ্যাঁ, এই পদ্মফুল সত্যিই প্রাচীন। 2000 বছরের পুরনো একটি ভূতত্ত্বীয় স্তর থেকে এর বীজ আবিষ্কৃত হয়েছিল। চোখের সামনে এই পদ্মফুল দেখা দারুণ রোমাঞ্চকর, তাই না হাসান ভাই?
1: হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন।
0: গোলাপি রঙের পাপড়ি আর মাঝখানের অংশ হলুদ এবং সাদা রঙের। ছবি দেখে আমার তো মনে হচ্ছিল ফুলের ভেতর থেকে যেন উজ্জ্বল আভা বিচ্ছুরিত হচ্ছে, আর ভাবতে গায়ে কাঁটা দিচ্ছিল যে এই ফুল 2000 বছরের প্রাচীন বীজ থেকে জন্ম নিয়েছে। বন্ধুরা অবশ্যই দেখুন এই ভিডিও ক্লিপ এবং রোমাঞ্চিত বোধ করুন। ওদিকে 25 জুন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ যার শিরোনাম, দর্শনার্থীদের জন্য বর্ষাকালকে আনন্দময় করে তুলছে খামারের রঙিন ছাতা। নাসু শিওবারা শহরের নাসু সেমবন মাতসু খামারের হাঁটার পথটিকে রঙিন ছাতার আবরণে সজ্জিত করা হয়েছে। জাপানের বর্ষাকালীন বিষণ্ন আবহাওয়ার মাঝেও নতুন এই সাজ খামারের দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে। 35 সেকেন্ডের এই ছোট্ট ভিডিও ক্লিপটি সত্যিই ভারী মনোরম। হাঁটার পথটির দুধারে চোখ জুড়ানো শ্যামলিমা, সেই দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে মানানসই চমৎকার স্নিগ্ধ রঙের অসংখ্য খোলা ছাতা। ছাতার রং নির্বাচন সহ এভাবে সাজানোর এই অভিনব ধারণা যাদের মস্তিষ্ক প্রসূত তাদের প্রশংসা অবশ্যই প্রাপ্য। আচ্ছা হাসান ভাই, ক্লিপটি দেখে আপনার কি মনে হয়েছে?
1: হ্যাঁ দিদি, আমারও বেশ ভালো লেগেছে। বিশেষ করে আপনি যেমনটি বললেন যে বিশাল পথের পাশে সবুজ শ্যামলিমা আর আকাশে ছাতার বর্ণিল রং একটি চমৎকার আবহ তৈরি করেছিল।
0: ঠিক ঠিক তাই। বন্ধুরা, এই ক্লিপগুলো আছে আমাদের ওয়েবসাইটে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3 সপ্তম পর্ব, যার শিরোনাম সর্বোচ্চ তীব্রতা 6- রেকর্ড করা একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
4: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
5: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
4: এই পর্বে আমরা বা ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা।

0: যাক।
1: 午前10時過ぎ、関東地方で最大震度6弱を観測する強い地震がありました。地震の規模を示すマグニチュードは 5.4 と推定されています。震源の深さはおよそ14キロです。今後の地震活動や雨の状況に十分注意してください。
0: চলুন প্রতিটি বাক্যের অর্থ জেনে নি。
1: 午前10時過ぎ、関東地方で最大震度6弱を観測する強い地震がありました。
0: 関東アンチョレ、সকাল 10টার কিছু পরে সর্বোচ্চ তীব্রতা 6- রেকর্ড করা একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
1: 午前10時過ぎ、
2: মানে হলো সকাল 10টার কিছু পরে।
1: 過ぎ、
2: অভিব্যক্তিটি সময় নির্দেশ করার ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়। এছাড়া
1: গড়
2: বা এর দিকে এই অভিব্যক্তিটিও বেশ দেখা যায়।
1: 最大震度
2: হচ্ছে ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা। আর
1: 観測する
2: মানে হলো রেকর্ড করা।
1: 強い地震がありました
2: অর্থ একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
0: পরের বাক্যে যাওয়া যাক।
1: 地震の規模を示すマグニチュードは 5.4 と推定されています。
0: ভূমিকম্পের মাত্রা প্রকাশ করা ম্যাগনিচিউড 5.4 ছিল বলে অনুমান করা হচ্ছে।
1: জিসিন নো কিবো শিমেসু
2: অর্থ হলো ভূমিকম্পের মাত্রা প্রকাশ করা। এটি বলা হয়েছে এর পরে আসা
1: ম্যাগনিচিউডো
2: শব্দটি ব্যাখ্যা করতে।
1: ম্যাগনিচিউডো
2: হলো ম্যাগনিচিউড, এর মাধ্যমে ভূমিকম্পের মূল আকারকে বোঝানো হয়। অন্যদিকে
1: শিনদো
2: বা ভূমিকম্পের তীব্রতা শব্দটি দিয়ে কম্পনের শক্তি বা একটি জায়গায় কতটা তীব্রতায় কম্পন হয়েছে তা প্রকাশ করা
1: হয়।
2: অর্থ হল অনুমান করা হচ্ছে।
0: এবারে পরবর্তী বাক্য।
1: সিংগেন নো ফুকাসা ওয়া ওয়োসো 14 কিলো দেস।
0: উৎপত্তিস্থলের গভীরতা প্রায় 14 কিলোমিটার।
1: সিংগেন
2: হল ভূমিকম্পের উৎপত্তিস্থল, এর মাধ্যমে ভূগর্ভের সেই স্থানকে বোঝানো হয় যেখানে ভূমিকম্পের সময় ভূগর্ভস্থ শিলা ধ্বংস হতে শুরু করেছে।
0: এবারে শেষ বাক্য।
1: কঙ্গো নো জিশিন কাৎদো ইয়া আমে নো জোকিও নি জুবুন চুই শিতে কুদাসাই।
0: পরবর্তী ভূমিকম্পের কার্যকলাপ এবং বৃষ্টির পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকুন।
1: জিশিন কাৎদো
2: অর্থ ভূমিকম্পের কার্যকলাপ।
1: আমে নো জোকিও
2: মানে বৃষ্টির পরিস্থিতি।
1: জুবুন চুই শিতে কুদাসাই
2: হলো আরও একটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি যার অর্থ যথেষ্ট সতর্ক থাকুন।
1: জুবুন
2: মানে হচ্ছে যথেষ্ট।
0: এবারে আসুন ভূমিকম্প সম্পর্কিত শব্দগুলো দেখে নি। আমরা এ পর্যন্ত
3: শিনদো
0: বা ভূমিকম্পের তীব্রতা,
3: ম্যাগনিচিউডো
0: বা ম্যাগনিচিউড এবং
3: সিংগেন
0: বা ভূমিকম্পের উৎপত্তিস্থলের মতো শব্দগুলো পেয়েছি।
1: সিংহ
2: বলতে উৎপত্তিস্থলের সরাসরি উপরের পৃথিবী পৃষ্ঠকে বোঝায়। এবারে কম্পনের ক্ষেত্রে সচরাচর ব্যবহৃত শব্দগুলো দেখা যাক। পরপর কয়েকটি ভূমিকম্পের কার্যকলাপের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পটিকে বলা হয়
1: হংসিং
2: বা মূল কম্পন, এবং এর আগের কম্পনগুলোকে বলা হয়
1: জেনশিং
2: বা পূর্বকম্পন। হনশিন বা মূল কম্পনের পরে যে কম্পনগুলো হয় তাদেরকে বলা হয়
1: ইয়োশিং
2: বা পরবর্তী কম্পন।
0: খবরে প্রায়ই ভূমিকম্পের পরবর্তী কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়।
2: কখনো কখনো কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে তা বিশেষভাবে উল্লেখ করে বলে দেওয়া হয়। যেমন
1: কঙ্গো ইস্যুকান তেদো সাইদাইদে শিনদো রোকু জাক তেদো নো ইউরে ও ওকোসু জিশিন নি চুই শিতে কুদাসাই।
0: এর অর্থ হল পরবর্তী এক সপ্তাহের মতো সর্বোচ্চ তীব্রতা 6- মতো কম্পন সৃষ্টি করা ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকুন। বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
1: 最大震度6弱を観測する強い地震がありました。
2: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
0: সায়োনারা।
1: বন্ধুরা, আজ ভূমিকম্প সংক্রান্ত বেশ কিছু জাপানি শব্দের সাথে পরিচিত হলেন, তাই না? এদিকে দেখতে দেখতে আমাদেরও আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। কথামালা নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আগামী সপ্তাহে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউএল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 জুলাই মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। সপ্তাহব্যাপী ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা সমাপ্ত করার ঘোষণা দেওয়ার একদিন পর রবিবার মার্কিন সামরিক বাহিনী দেশটির বিরুদ্ধে নতুন হামলা শুরু করেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেনকম ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল 5টায় তাদের সেনাবাহিনী হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষমতা ক্রমাগত হ্রাস করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে ফের হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন বলে সেনকম জানায়। সংবাদ সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে রবিবার মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর কিছুক্ষণ পরেই দক্ষিণাঞ্চলীয় শহর শিরিক এবং হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দর আব্বাসের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে দেয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে সর্বশেষ আলোচনার পর তেহরানের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন। একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে যে গত মাসে ভেনেজুয়েলায় ঘটে যাওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে বিপুল সংখ্যক ভবন প্রায় খাড়াভাবে ধসে পড়েছে, যা ভূতাত্ত্বিক ভাষায় প্যানকেক কলাপস ভেঙে পড়া নামে পরিচিত। তাদের অনুমান অনুযায়ী প্রায় 10,000 ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 24 জুনের ভয়াবহ বিপর্যয়ের 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজদের সন্ধান কার্যক্রম এখনও চলছে। শনিবার পর্যন্ত 4,333 জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানায়। বিশেষজ্ঞ দলের প্রধান মিয়ামোতো হিদেকি, যিনি ভবনের কাঠামোগত নকশা বিশেষজ্ঞ এবং দুর্যোগ পীড়িত এলাকাগুলোর পুনরুদ্ধার কাজের সাথে জড়িত রয়েছেন, শনিবার তিনি উপকূলীয় রাজ্য লাগুয়াইরার কাতিয়া লামার থেকে এনএসকেকে সাক্ষাৎকার দেন, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। মিয়ামোতো জানান, সেখানে একের পর এক প্যানকেক কলাপস ঘটেছে, যেখানে তীব্র ঝাঁকুনিতে ভবনগুলোর পিলার বা স্তম্ভগুলো ভেঙে যায় এবং এর ফলে সেগুলো প্রায় খাড়াভাবে ধসে পড়ে। এই ঘটনার পেছনে তিনি অনেক পিলারে অপর্যাপ্ত পরিমাণ শক্তিবর্ধক লোহার রড এবং উপকূলীয় অঞ্চলে সাধারণত দেখা যাওয়া নরম মাটিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ দলটির অনুমান অনুযায়ী লাগুয়াইরার মোট ভবনের প্রায় 13% বা প্রায় 10,000টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই সংখ্যাটি ভেনেজুয়েলা সরকারের ঘোষিত সর্বশেষ পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। রুশ গোয়েন্দা কর্মকর্তারা ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির পণ্য সামগ্রী সংগ্রহ করতে জাপানকে একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন বলে নিউ ইয়র্ক টাইমস খবর করেছে। রবিবার মার্কিন সংবাদপত্রটি 3 মহাদেশের বেশ কয়েকজন গোয়েন্দা ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে পুতিন কিভাবে জাপানকে এক গুপ্তচরের আস্তানায় পরিণত করেছেন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 2022 সালে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করার পরপরই পশ্চিমা দেশগুলোর নেতারা তাদের রাজধানী থেকে 100 রুশ গুপ্তচরকে বহিষ্কার করেছিলেন। কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সেই বহিষ্কৃত গুপ্তচরদের মধ্যে অনেকেই একটি অপ্রত্যাশিত জায়গায় হাজির হয়েছে, আর সেটি হল জাপান। এতে বলা হয়েছে যে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লট
এর টোকিও অফিস এমন একটি ঘাঁটিতে পরিণত হয়েছে যেখানে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর একজন অভিজ্ঞ কর্মকর্তা একজন সাধারণ কর্মচারীর ছদ্মবেশে নিজের আসল পরিচয় গোপন করে আছেন। ওই কর্মকর্তা রাশিয়ার যুদ্ধযন্ত্রে রসদ যোগানোর ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিবেদনে বলা হয় যে ইউক্রেন সরকারের হিসাব অনুযায়ী রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের 90%-এরই ভেতরে জাপানি যন্ত্রাংশ রয়েছে। ইউক্রেনীয় পক্ষ জাপান সরকারকে উচ্চ প্রযুক্তির ও অন্যান্য পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করতে উপর্যুপরি অনুরোধ করে আসে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র এবং আরও 11টি দেশ দক্ষিণ চীন সাগর নিয়ে এক দশক আগে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য চীনের প্রতি তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। 2016 সালে ট্রাইব্যুনাল প্রায় সমগ্র সমুদ্রের উপর চীনের দাবিকে ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে খারিজ করে দেয়। মামলাটি করেছিল ফিলিপাইন। বেইজিং এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেছে। সেই রায়ের দশম বার্ষিকীতে রবিবার 14টি দেশ একটি যৌথ বিবৃতি জারি করেছে। বিবৃতিতে এই সিদ্ধান্তকে চূড়ান্ত, আইনত, বাধ্যতামূলক এবং সুনির্দিষ্ট বলা হয়েছে। এতে বলা হয়েছে 14টি দেশ সালিসি ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে পুনর্নিশ্চিত করছে যে চীনের সম্প্রসারণমূলক সামুদ্রিক দাবির কোনো আইনি ভিত্তি নেই। বিবৃতিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যে কোনো অস্থিতিশীলকারী বা একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, 2016 সালের সিদ্ধান্তটি মেনে নিতে চীনের অস্বীকৃতি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনের শাসনকে ক্ষুণ্ণ করে। দক্ষিণ চীন সাগর নিয়ে এক দশক আগে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালের নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য 14টি দেশ তাদের আহ্বান পুনর্ব্যক্ত করার পর চীন ওই সাগরে তার ভূখণ্ডগত দাবির যৌক্তিকতা তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার একটি বিবৃতি জারি করেছে। সালিসি রায় নামে পরিচিত ট্রাইব্যুনালের এই রায়ে প্রায় সমগ্র সমুদ্রের উপর চীনের দাবিকে ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে খারিজ করে দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত এই রায় এক টুকরো বাতিল কাগজ ছাড়া আর কিছুই নয়, যা অবৈধ এবং এর কোনো বাধ্যবাধকতা নেই। এতে বলা হয়েছে, চীন এই রায়ের ভিত্তিতে যে কোনো দাবি ও পদক্ষেপের বিরোধিতা করে। দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ এই রায়ের দ্বারা প্রভাবিত হবে না বলে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, সময় হলো সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরের। এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত এই আসরে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। এতে একসঙ্গে শিখবো আমরা জাপানি ভাষা।
0: আজ আসরের ২০তম পাঠে আমরা জানব খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে কিভাবে করতে হয়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবার বেড়াতে এসেছে হোক্কাইদো। তার সঙ্গে আছে মিয়া, যে একজন চীনা ফটোগ্রাফার। হোক্কাইদোর সামুদ্রিক খাবার খাওয়ার লক্ষ্য নিয়ে সাপ্পোরো শহরের একটি মাছের বাজারের কাছে এক রেস্তোরাঁয় তারা দুজন ঢুকল।
0: বন্ধুরা, চলুন তাহলে প্রথমে শুনে নেওয়া যাক আজকের ২০তম পাঠের কথোপকথন।
2: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
3: じゃあそれください。
4: 私も。あ、わさびは入れないでください。
2: わさび抜きね。そちらは？
3: 私はわさびをたくさん入れてください。
0: কথোপকথন শুনলেন, এবার প্রতিটি লাইনের অর্থ জেনে নেয়ার পালা।
1: মিয়া দোকানের কর্মীকে জিজ্ঞেস করলো,
0: আপনারা কোন খাবারটা সুপারিশ করছেন?
1: কর্মীটি তখন মেনুতে একটা নাম দেখিয়ে বললেন,
2: কোনো স্পেশাল কাইসেন দং গা ওসুমে দা ইয়া,
0: এই স্পেশাল সিফুড বোল আমি সুপারিশ করব।
2: ইকুরা তো উনি গা তাপ্পুরি হাইত্তেরে ইয়া,
0: সামুন মাছের ডিম এবং সি আরচিন দিয়ে ভর্তি করে এটা বানানো হয়েছে।
1: মিয়া তার নিজের জন্য অর্ডার দিয়ে দিল,
3: যা সোরে কুদাসাই,
0: আচ্ছা তাহলে ওটাই আমাকে দিন।
1: তামো সেই একই খাবার অর্ডার করল,
0: আমিও। আচ্ছা শুনুন, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
1: দোকানের কর্মী তখন বিষয়টি নিশ্চিত করলেন,
2: ওয়াসাবি নাকি নে,
0: ঠিক আছে ওয়াসাবি ছাড়া।
1: এবার তিনি মিয়াকে জিজ্ঞেস করলেন,
2: সোচিরাওয়া,
0: আর আপনারটা কেমন হবে?
1: উত্তরে মিয়া বলল,
0: আমারটাতে বেশি করে ওয়াসাবি দেবেন প্লিজ। খাইসেন দোন হচ্ছে বাটি ভর্তি ভাতের ওপরে কাঁচা সি ফুড দিয়ে সাজানো একটি পদ। ওয়াসাবি হল এক ধরনের ঝাঁঝালো মশলা। কাঁচা মাছের পদ সাশিমি খাওয়ার সময় ওয়াসাবি হয়ে ওঠে এক অন্যতম অনুষঙ্গ।
1: সরিষার মতো ওয়াসাবি নাক এবং জিভে ঝাঁঝালো অনুভূতি তৈরি করে। মিয়া একটু বেশি করে ওয়াসাবি দিতে বলল, মনে হচ্ছে এটা তার খুব পছন্দ।
0: আজকের মূল বাক্য হল দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
4: ওয়াসাবি ওয়া ইরেনাই দে কুদাসাই,
0: এই বাক্যটির গঠন বিন্যাস মনে রাখলে আপনি খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে খুব সহজেই জানাতে পারবেন। চলুন বাক্যটিতে থাকা শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
5: ওয়াসাবি,
0: এ সম্পর্কে তো আমরা একটু আগেই বললাম যে এটি একটি ঝাঁঝালো সরিষার মতো জিনিস।
5: ইরেনাই দে কুদাসাই
0: মানে হলো ঢালবেন না বা মেশাবেন না। আজকের ব্যাকরণের পয়েন্ট হচ্ছে পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপকরণ না মেশানোর অনুরোধ জানানোর ক্ষেত্রে বাক্যের গঠন। এক্ষেত্রে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলুন
5: দেখুদাসাই।
1: ক্রিয়াপদের নাই রূপ এটা আবার কি?
0: জাপানি ক্রিয়াপদের কয়েক রকম ক্রিয়ারূপ আছে, তার মধ্যে একটি হল নাই রূপ। এটি ক্রিয়ার নাবোধক রূপ এবং এতে ক্রিয়ার শেষে থাকে নাই। খাবার অর্ডার করার সময় পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপাদান না মেশানোর অনুরোধ জানাতে হলে মেশানো বা ঢালা
5: ইরেরু
0: ক্রিয়াটির নাই রূপ
5: ইরেনাই
0: ব্যবহার করুন। এরপর জুড়ে দিন
5: দেখুদাসাই,
0: তাহলে পুরো কথাটি হবে
5: ইরেনাই দেখুদাসাই।
0: যে সুনির্দিষ্ট উপাদানটি আপনি চান না সেটি বোঝাতে তারপরে ওয়া পার্টিকেল ব্যবহার করুন। তাহলে আমরা জানলাম নাবোধক অনুরোধ জানাতে অর্থাৎ

0: かしこまりました。
1: কি বলা হলো তা বোঝার চেষ্টা করা যাক।
2: オレンジジュース一つ。氷は入れないでください。
3: একটা orange juice দিন প্লিজ। দয়া করে বরফের টুকরো ঢালবেন না।
4: オレンジジュース。
1: শুনে বোঝাই যাচ্ছে এটা হলো orange juice。
4: 一つ。
1: মানে একটা মনে আছে তো?
4: 氷。
1: হলো বরফ বা বরফ কুচি।
4: 氷は入れないでください。
1: কথাটি বলে গ্রাহক বুঝিয়েছেন তিনি বরফ চাননি।
0: かしこまりました。
3: বুঝেছি।
1: সাধারণত রেস্তোরাঁ বা দোকানে গ্রাহকের অনুরোধ বুঝে নিয়ে এ কথাটি বলা হয়।
3: বন্ধুরা এবার শুনে শব্দ করে বলুন।
4: 氷は入れないでください。氷は入れないでください。
1: আরও অন্যান্য জিনিস খাবারে না মেশানোর অনুরোধ জানানো অনুশীলন করা যাক। মনে করুন সালাদের উপরে আপনি ড্রেসিং পছন্দ করেন না। সালাদের ড্রেসিং কথাটির জাপানি
4: ডোরেসিং, ডোরেসিং।
1: আর এক্ষেত্রে ড্রেসিং দেওয়া ক্রিয়াটির জাপানি হবে
4: কাকেরু,
1: এবং এই ক্রিয়ার নাই রূপ হচ্ছে
4: কাকে নাই, কাকে নাই।
1: এবার পারবেন তো?
0: ドレッシングはかけないでください。ドレッシングはかけないでください。
1: আজকের বোনাস বাক্য নেওয়া হয়েছে মিয়ার সংলাপ থেকে। পুরো কথাটি মুখস্থ রাখুন।
5: おすすめは何ですか？
4: おすすめ
1: মানে হলো সুপারিশ, পরামর্শ ইত্যাদি। রেস্টুরেন্টে গিয়ে যদি তাদের প্রশ্ন করেন
4: ও সুসুমে ওয়া নান দেসু কা,
1: মানে আপনারা কোনটা সুপারিশ করছেন, তাহলে সবচেয়ে জনপ্রিয় পদ অথবা তাদের মতে সবচেয়ে উপাদেয় পদটির নাম তারা উল্লেখ করবেন।
3: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
4: ও সুসুমে ওয়া নান দেসু কা।
1: বন্ধুরা চলুন আরো একবার শুনি আজকের কথোপকথন।
5: おすすめは何ですか？
6: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
5: じゃあそれください。
7: 私も。あ、わさびは入れないでください。
6: わさび抜きね。そちらは？
5: 私はわさびをたくさん入れてください。
8: 食いしん坊カイトにお任せ。
3: কাইতো আপনার ভোজন বিশারদ পর্বে আজ কথা হবে হোক্কাইদো অঞ্চলের বিখ্যাত সিফুড নিয়ে।
1: হোক্কাইদো অঞ্চলকে ঘিরে রয়েছে জাপান সাগর, ওখোৎসক সাগর এবং প্রশান্ত মহাসাগর। তাই এ অঞ্চলে মৎস্য ও সমুদ্রজাত খাদ্য আহরণ শিল্প ব্যাপকভাবে বিস্তৃত স্বাভাবিকভাবেই।
3: জনপ্রিয় সামুদ্রিক খাদ্যের মধ্যে আছে কাঁকড়া, স্কুইড, স্যামন মাছ এবং স্যামনের ডিম।
1: সারা বিশ্বের বোদ্ধা ভোজন রসিকদের কাছে এসব খাবারের স্বাদের আলাদা স্বীকৃতি রয়েছে। হোক্কাইদোর বন্দরসমূহের কাছাকাছি থাকা রেস্তোরাঁ এবং সরাইখানাগুলোতে আপনি তাজা মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য দিয়ে বিশেষভাবে তৈরি স্থানীয় পদও উপভোগ করতে পারবেন।
3: হোক্কাইদো অভিমুখে কখনো ভ্রমণ করার পরিকল্পনা আপনার থাকলে অবশ্যই ওই মৌসুমের উপভোগ্য পদগুলো কি কি তা জেনে নেবেন।
1: এখানেই শেষ করছি আজকে সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন আশা করি।
3: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।